আকাশবাণী চুচানপু এফএম মেগাহার জালেখাত পয়লে কি পানং কি পং খিয়া পাইতে প্রোগ্রাম হি তুনি নিসিম সোমলানি মে সাং নি সোম নিলে গুক সেমনন নি জিংলাম দাগুক লে মিনিট সোম থুমাগিন টকে তনিন তুনে দিঙা জিংকাল হুনসে পাইতে প্রোগ্রাম ই হুনসে মাসা পাতাহিতা মাসা পেনিন গাই খেতু টিং টিং জিংকাল ফা তুনি হুনসিয়া লতাল লিং এইচ মুয়াঙা লেলোম তিন সাকু সিয়াম তাকা সাকু বান বানাঙ্গাই না এনেই দিং তুন ইলাম সাপেন দিং ইন এইচ মুয়াঙাই না সাক আমল তামিন হাল চিলা ইনাঙাই মাসা দিয়ে

আকাশবাণী চুচানপুর এফ এম এগারহার চাখাত পয়েন্টলি আকন হুমকি পং থাদৌ প্রোগ্রাম হি তুজিংক রেডিও গাইজো বন চাবেন জিঙ্কা ফা ইফাত নই সুনুবাহি মংলুন হৌ কিবলে লহন লুলেন লাই তাহো বান বানাই দিহি আমাদের গাইজুটি মিলজৌ পং কনলুং সে তিয়া মংলুন হৌ কিবলে লহন লুলেন লা আসৌ

সুরজানপুর তিনিহা নিদান গুবলকে তিন কিম হুহলে আলোয় হন পুলা পালা নেতা আসাও ইনাই দি ওহি তুজিংকা নিদান সেগে মিনিট সমথম থিংদিং আহি তা তো কিল হনি ফাদুকে চাইতাই মন্তিনা রেডিও গাইজো সিনা বনচাবিন নিখুফা মাংচে উন।

0: লাইংক লাপি আলে আনাহিয়াই বঙাহি লাইংক সুয়ান খাত আপিয়াং কাহি সাই পি বঙা লিয়ান কাহি খাত কিয়া কাহি হাং ইন সালে গাল লেং কমন সাম হি কতপা ইন থাল পি কাপিন সজুক সখি মন হি ইন তোলা আই ইন কলাম হি তুনি আদিয়া বেলাপি আনুং পেনা ইংাই দিং সংপুত লাপি ইনাই খেনন দিং
1: কতাই সং ইন হাং বোম কাং থারফু সাই তুই কচিয়ান তোলা লুম সুয়াং আদিং হি হাং বোম কান